0: बस तुम कुफा भी
1: तापला लंबो फिर तो माता का चरण फनारा क्वाजा देती ती तेते ना फोग चरण चले फापला लंबो फोट से तो माता का चर शादी नितिने ना कौनसालियां देंदे शामिया फसान लिफ्लाज़ हम शामिया शामिया रात्रों दे शामिया फनान तेले दे शामिया फसान फंदे शकोनास सामान फ्लाज़न चरो आवाज़ होने वाले में फोवरे नो दे आवंतिने दे में फोवरे नो दे आवंतिने चित्तेम तू फसान ली अकाफ़सीने नो दे तू
2: ने कभी आज फोवो तुम करेसा कलंगे ताऊल फाफुली संजात फोवो जान ने आज लसने ते ना मारना से आसुआं
3: ली फनारा को फोवो मिसा ये तो फिर ने ना लुटे मार ना मिसा आज रेसे ना चारे आए आज रेसे ना चारा मिंचा मिसे वे सावचा मासू जान ने ते ने न्यो ते ते ना फोरे चारा मिंचा ते ना मारना ले तुरलाला ना ते आज लुकेन ते आज वराना चार
4: Ny fomba fazahoana vaovao eto Madagasikara raha ny fahitako azy raha ho anahy manokana indraindray amin'ny manaraka amin'ny Facebook satria ho anatin'ny Facebook ahitana vaovao maro isan-karazany indraindray mety ho any amin'ny internet fa amin'ny ankapobeany dia amin'ny ainao manjery amin'ny tele sy ny radio
5: matetika zany amin'ny alalan'ny ainao manjery sy ny tele sy ny radio ary ny tambazotra tserasera
6: Ko fahitanao ny vaovao eto Madagasikara manahoana ny famakafakahan-kevitra ataon'ny mpanao gazety malagasy
5: amin'ny ankapobeany mizara roa ny mpanao gazety miakina amin'ny resaka politika miandany amin'ny atoko izay toanany
1: raha mbo vaovaoka zany misy ny lafa maro mbo misy ny lafa tsy dia atao hoe tsara manahoana moa tsy dia atao hoe ratsy manahoana zay zany no fandraisako anazy
2: tsy tabeny any kely izy fa mivadibadika be ny rasindresaka ry zareo ny sasany milaza an'izao moa ny sasany milaza an'izao dia tsy hita izay tena marina
4: ny fomba famakafakana ny vaovao eto Madagasikara aloha fahitako azy amin'ny ankapobeany dia mirona kokoa amin'ny fomba fijerin'la patron an'la mpanao gazety patron de presse zay ny lazoko ilazana an'izay satria raha mijery ianao zao hoe mijery na miaino vaovao amina fomba fitondrana le patron de mirona kokoa amin'le fankasitrahana ny zava-bitan'ny fitondrana le fomba fijery ao raha mpanohatra le radio enonao na le telejerenao a de mirona kokoa amin'le fanoerana amin'le fitsikerana le famakafakana ataon'le mpanao gazeta zay ny fahitako azy amin'ny ankapobeany
7: mahafinaritra de mahafinaritra mihitsy ny fakaikevitry ny mpanao gazety manokana aloha fa saingin' zao voentsikentsika le mpanao gazety matetitetika zay aloha zava raha ohatra any hoe problema nefa mpanao gazety tsy tokony enjehana fa manao ny asany ara-dalàna izy sora toko
0: saotra tomboko lahy saotra tomboko vavy